ग्रेट सॉन्ग है जवानी तो इश्क होना है. And deze heb ik in het begin veel voor jou voorbereid, hè? Be Dead van de Wiener Twins.

0: WNUR.
1: Dit is Edwin Gerritsen van de ANWB. Er staat ruim 150 kilometer file. De meeste files staan in Brabant en Rotterdam. De langste files staan op de A1 Amsterdam richting Amersfoort, tussen Naarden-West en Naarden een kwartier vertraging door werkzaamheden. Op de A1 Amsterdam richting Apeldoorn tussen Amersfoort en Barneveld 10 minuten vertraging. Er zat een vrachtwagen met pech. En op de A16 Breda richting Rotterdam tussen Knoopend Ridderkerk en Knoopend Terbrechtseplein 20 minuten oponthoud door werkzaamheden op de A20. En tot zover de ANWB verkeersinformatie.
2: Ujala Radio, देश भर में तू जाने तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में हाँ हर गांव में हर कोना में ओटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस फन हेल नहीं लॉन्ग तू जाने तो ढिंढोरा बजा दीजिए

0: Raza Fest. Twee dagen non-stop entertainment, music, food, market en entertainment voor het hele gezin. Samen feesten, shoppen, eten, dansen en genieten. Live music, dance show, dance clinic, fashion, lifestyle, jewelry, gifts, culture en market. De allerbeste muziekformaties en artiesten uitzien op één event, Brasa Fest. Artist pre-announcement, Diamonds met Abi, Anupa Hans, The Legends met Nizam Fazilibo, King Lajo, Express met Mr. Black, Mukesh en Lady Sanjana, The Band, Kiran Kedar, Misanj en Bichun, Shivan, Natraj Kazad, Umar en Squad, Umar en Huyana Varshita, Sujal met Surya, Exclusive, Sanjay, Rundir, Divac en Satvika, The Best DJs and Nachanias, more artists to follow, two areas, two stages, Area 1, Grand Hall, Area 2, Food Plaza and Lounge. Get your early bird tickets now via brasafest.nl. Super early bird tickets. Vanaf slechts €8,50 koop je tickets uitsluitend via de officiële festival website brasafest.nl. Brasafest. Powered by utix.nl en Ujal Radio. Brasafest.nl. Be there. Feel the vibe. Is jouw business toe aan de volgende stap? Van groeien naar groter groeien. Dan is dit jouw moment. Ujala Radio. Mail naar info@ujala.nl.
1: रात और दिन के देवे है तोर साथ, के तोर साथ सोते है, के तोर साथ जागे है, केकर साथ तू ओतो में घूमे है, और केकर साथ तोर घर के सब काम होवे है। उजाला रेडियो के साथ तो हाँ, हमेशा सुख में और दुख में उजाला रेडियो तू जा

B-Kijk Movie, 1973. Beautiful romantic song. Faiz Anwar Ji, Ka Likha Hua. Anu Malik ke saaj aur sangeet par Vipin Sakhdeva aur Anuradha Poddar Ji ko aap sunenge. Alleen moet ik het wel natuurlijk scherp zetten. En dat vergeet ik wel eens. Ja, het is scherp hoor. Pagal Panch Aa Gaya. Aur ye dil tum pe aa gaya. Ja, thoda sa barish bhi ho rahe hai. Ja, dat is het niet buiten. Bahar to bahut khubsurat mausam hai. Lekin kuch nagmaye hai. Aaj ke playlist mein. Jo barish mein gaya gaya hai. Picturize kiya gaya hai movie mein. Ja, ek aisa khoon rahe hoor. Het zijn mooie nummers. Maakt niet uit. Barish hai ya nahi. Kahin pe किसी न किसी लोग ये प्रोग्राम जो सुनते होंगे वहां पर जरूर से जरूर बारिश होंगे यकीनन दुनिया के किसी भी मोड़ पर किसी ने चुन किए हुए हैं जहां पर बारिश हो रहे होंगे इस वक्त